আমি সুযোগে বসাতে জানো দেখো তাহলে সাইকেল জন্য দুঃখ মূল্যে বাইরে বাইরে না বাইরে বাইরে

0: ব্যবহার বেঁধে কাটি না তা ছাড়া সাঁতার কুচুনি করে সাঁত কুচুনি কাটাতে চলবে কিছু করে কুসাক দীঘা কিনে রাখা
1: দীঘা তিনি হবতে কিনে রাখায় দুর্ঘটনা দূর